আমার গেল আদাঙ্কু গুহেল নাহে, চাইল কাগাই হাইও হাবে নুহুর দেখা মাসেহ দে, দারার তি মাহার গেল আদাঙ্কু গুহেল।